0: তুমি যেন আমি আছি তোমারই আশায়, অথচ শুধু মোর বেলা যায়। এই গান যদি অগমন ছুঁয়ে যায়।
1: শ্রোতা ইসমে সুন রহে বাংলা গীতো কা কার্যক্রম সুরাঞ্জলি।

প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হয় সকাল, সেই মতো জাগে প্রাণ, একটু একটু করে জীবনকে ছেয়ে ফেলে ঘটনার স্রোত। ব্যস্ত জীবনে যেন এক অবিরাম পথ চলা হয়ে পড়ে একান্ত সঙ্গী, তবু কখন যেন আকাশে রং বদলায়, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, আর বিকেল থেকে পরন্ত আলোয় যেন আকাশের সঙ্গে ঢলে পড়ে জীবন। মুহূর্ত থেকে মুহূর্তের খণ্ড খণ্ড ব্যস্ত জীবন, তাই একটু শান্ত জীবনের আবেশে ভুলে যেতে চায় যত ক্লান্তি। হয়তো অজানা কোনো সুরের গভীরতায় মন গেয়ে ওঠে

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। এখন রসিক রবীন্দ্রনাথ এই বিষয়ে বলছেন শ্রাবণী ঘোষ।
1: সত্যযুগে ইন্দ্রদেবের ছিল রসজ্ঞান, মস্ত মস্ত ঋষিমুনির ভেঙে দিতেন ধ্যান। ভাঙন কিন্তু আর্টিস্টিক, কবিজনের চোখে লাগতো ভালো, শোভন হতো দেবতাদিগের পক্ষে। তপস্যাটার ফলের চেয়ে অধিক হতো মিঠা নিষ্ফলতার রসমগ্ন অমোঘ পদ্ধতিটা। আজ আমাদের বলার কথা রসিক রবীন্দ্রনাথের নানা ব্যঙ্গ কৌতুকের বিষয়। রবীন্দ্রনাথ মূলত কবি বলেই বিখ্যাত, আর যিনি সারা জীবন এত বিভিন্ন বিষয়ে রচনা করেছেন তার চরিত্রের এই দিকটাও গোপন ছিল না। তবে তার রসিকতা ঠাট্টা তামাশার গণ্ডি পরিবারের বাইরে খুব একটা প্রকাশ পায়নি। ঠাকুর পরিবারের পরিশীলিত ও অভিজাত রীতির মধ্যেই মাঝে মাঝে তিনি তার নিকটজনের সঙ্গে রসিকতা করেছেন। সেসব কথা জনসমক্ষে এসেছে পরিবারের বিভিন্ন জনের লেখার মধ্য দিয়ে। তবে রবীন্দ্রনাথ তার মনের বিভিন্ন ব্যক্তিগত মতামত অকুণ্ঠিতভাবে প্রকাশ করেছেন ইন্দিরা দেবীকে লেখা তার চিঠিপত্রের মাধ্যমে, যা পরবর্তীকালে ছিন্নপত্র নামে প্রকাশিত হয়। সেখানে বাড়ির অন্যদের নাম অনেক সময় নানা রকম সাংকেতিক ভাষায় বোঝানো হয়েছে, আবার অনেক সময় তিনি শুধু নামের প্রথম অক্ষরটি ব্যবহার করেছেন। ইন্দিরা দেবীকে লেখা তার এক চিঠিতে কৌতুক মিশ্রিত বিবরণ পাই দার্জিলিং যাত্রার। কলকাতার গরম থেকে রেহাই পেতে একবার বাড়ির মেয়েদের নিয়ে দার্জিলিং গেছিলেন। অনেকগুলি মহিলার মধ্যে তিনি একমাত্র পুরুষ থাকার জন্য সেবার ওকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছিল। এ বিষয়ে তিনি লিখেছেন, এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং এত বাক্স বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি এবং উক্ত জায়গা থেকে টেনে বের করেছি, এত বাক্স পুঁটুলির পিছনে ফিরেছি এবং এত বাক্স পুঁটুলি আমার পিছনে অভিশাপের মতন ফিরেছে যে আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে। বাক্স দেখলে আমার দাঁতে দাঁতে লাগে, যখন চারদিকে চেয়ে দেখি বাক্স কেবলই বাক্স। আরও একটি চিঠিতে তিনি শিলাইদহ থেকে লিখেছেন, যা তাদের বাড়ির ভৃত্যদের কলহ সংক্রান্ত। তার পক্ষে এর মধ্যস্থতা করা বোধহয় বেশ বিমানান ছিল, কিন্তু তিনি কৌতুক রসে তার কথা লিখেছেন। কলকাতা থেকে ভজিয়ার আগমন সংবাদ পাওয়ার পর তিনি কিছু বিচলিত হন, কিন্তু পরে জানেন ভজিয়া ভজিয়ার মায়ের মধ্যে প্রায় ঝগড়া বেঁধে থাকে। কিছুই আশ্চর্য নয়, কারণ দুজনেই আমাদের পশ্চিম আর্যাবর্তের বীরাঙ্গনা, কেউ হৃদয়ের কোমলতার জন্য প্রসিদ্ধ নয়। একদিন সন্ধেবেলায় মাইঝিয়ে হাতাহাতি বেড়ে গিয়েছিল, স্নেহালাপ থেকে সে আলিঙ্গন তা নয়, গালাগালি থেকে মারামারি। সেই বাগযুদ্ধে তার মায়েরই পতন হয় এবং সে গুরুতর আহত হয়েছিল। যা হোক, এ ব্যাপারে সেই মুহূর্তেই তাকে তেতলা থেকে নিম্নলোকে নির্বাসিত করে দেওয়া হয়েছে, মাথার উপরে একেবারে বিনা নোটিশে ভোজিয়াঘাত। একবার তিনি শ্রীশচন্দ্রকে তার কোমরের ব্যথা নিয়ে লিখেছেন, হৃদয় ভেঙে গেলেও মানুষ মাথা তুলে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু কোমর ভেঙে গেলেই মানুষ একেবারে কাত, তার উত্থান শক্তি থাকে না। তখন প্রেমের আহ্বান, স্বদেশের আহ্বান, সমস্ত পৃথিবীর আহ্বান এলেও সে কোমরে তারপিন তেল মালিশ করে। যতদিন মানুষের কোমর না ভাঙে ততদিন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষ ঠিক অনুভব করতে পারে না। যা হোক, শ্রীশবাবু বন্ধুর দুর্দশা অধ্যয়ন করে কোমরকে কখনো কেহ জ্ঞান করবেন না। কপাল ভাঙা তো রূপক মাত্র, কিন্তু কোমর ভাঙা অত্যন্ত সত্য। অনেক সময় উনি ওর সম্পর্কে যেসব সমালোচনা হতো তার উত্তর বিভিন্ন রচনার মধ্যে দিয়ে গেছেন, যা ছিল সূক্ষ্ম অথচ তীব্র ব্যঙ্গরসিকতায় ভরা। তার রচনা চিরকুমার সভার সংলাপ হাস্যরস পরিপূর্ণ, অক্ষয় সংলাপ এবং গানগুলি তার মধ্যে অন্যতম। কত কাল রবে বল ভারতরে, শুধু ডাল ভাত জলপ্রুত্থ করে, এসো ঠাকুর চৈতান চুটকি নিয়া, এসো দাড়ি নাড়ি কলি মদ্দি মিয়া, এই গান তো বিশ্ববিখ্যাত। পরবর্তীকালে শান্তিনিকেতনে বসবাস করাকালীন বিভিন্ন আশ্রমিক ও অতিথিদের সাথে তিনি অনেক সময় রসিকতা করেছেন, যা আজও অনেকের মুখে মুখে ঘোরে। এমনই এক ঘটনা ওর প্রাত্যহিক নিমপাতা রস খাওয়া। সবুজ রঙের গ্লাস ভর্তি রস খাওয়া দেখে এক আশ্রমিকের খুব কৌতূহল হয়। তিনি বুঝতে পেরে অতিথিকেও একই শরবত এনে দিতে পারেন, যা ছিল তেতো নিমপাতার রস। এই সময় শান্তিনিকেতনে তার পরিবারের যারা চারপাশে থাকতেন তাদের মধ্যে ওনার প্রিয়পাত্রী হওয়ার জন্য একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা ছিল। তার নাতনি ও নাতবৌরা প্রত্যেকেই নিজেদের কবির প্রিয়পাত্রী মনে করতেন। এই ব্যাপারে দ্বিজেন্দ্রনাথের দৌহিত্রী দীপ্তি চট্টোপাধ্যায় লেখাতে এমন বিবরণ পাওয়া যায়। রবীন্দ্রনাথ ভাই বোনেদের মধ্যে তাৎক্ষণিক ঝগড়া বাঁধিয়ে দিয়ে খুব আমোদ পেতেন। একদিন আমাদের মামাতো ভাজের সম্পর্কে তাঁর কাছে নালিশ জানাই। ভাজটির কাছে ছিল রবীন্দ্রনাথের অনেকগুলি ছবি, সে কিন্তু আমাদের একটাও দেয়নি। ভাজটির কাছেই ছিলেন, নালিশ শুনে রবিদাদা একটু হাসলেন, তারপর গম্ভীর হয়ে বলতে লাগলেন, ও কোন ছবি তোরা দেখেছিস? ওর সঙ্গে আমার যে একটা ছবি আছে সে তোরা দেখিসনি, সে আমি কাউকে দেখাতে পারবো না। তাতে ওর মুখের যে ভাব ফুটে উঠেছে কি বলি, একেবারে বিউটিফুল এক্সপ্রেশন, সেটা কাউকে দেওয়া একেবারে ফিজিক্যালি ইম্পসিবল। শেষে ভালো মানুষ ভাজটি কবিকে বললেন, এ আপনি কি করছেন, শেষে ঝগড়া বাঁধিয়ে দেবেন যে? কৌতুকপ্রিয় বালকের মতন হেসে কবি বললেন, এ কি হয়েছে, একেবারে চুলোচুলি বাঁধিয়ে দিয়ে ছাড়বো? ছোটদের সাথে উনি সহজভাবে মিশে যেতেন। কবির পায়ে মালিশ করার জন্য একটা প্রতিযোগিতা চলত। দীপ্তি একবার ওর পদসেবা করতে যান, উনি বলেন, তোরা আধুনিকার দল, আধুনিকারা কারোর পা টিপতে চায় না। তা তো আমি জানতাম না। দীপ্তি হাত টিপতে উনি বলেন, পানি পীড়ন করবেই তো করো। তারপর পায়ে হাত দিতে বললেন, এবার পানি পীড়ন করবে? এমন অজস্র পাত্রিক কাহিনী জানা যায়। আশ্রমিক বীরেন্দ্রমোহন সেনের বাড়ির নাম দিয়েছিলেন বীরভূম। উদয়ন বাড়িটি দোতলা হওয়ার পর বীরেন্দ্রমোহন তার বাড়ি দোতলা বানান।

0: একবার অনেকগুলি বই স্তূপীকৃত হয়ে যাওয়ায় অনিলচন্দ্র মহাশয় বলেন, গুরুদেব, তারা চিঠি লিখছেন, জানতে চাইছেন ওদের বই পড়েছেন কিনা। সেই উপন্যাসগুলির দিকে একবার তাকিয়ে করুণ সুরে বলেন, মুশকিল এই যে আমি ওদের খুব ভালোবাসি কিনা। এই প্রসঙ্গে শেষে তার একটা কবিতা থেকে পাঠ করি। এটা উনি লিখেছিলেন কোনো পত্রিকায় হিন্দু সনাতনী ধর্মের সংরক্ষণের বিষয়ে একটি লেখা পড়ে। মৈত্রী দেবীর কথায় তিনি লেখাটি পড়ে একটি ছবি আঁকতে লাগেন। কিছুক্ষণ বাদে তিনি এসে দেখেন যে উনি একটা কবিতা লিখে ফেলেছেন। কবিতাটি উনি লিখেছিলেন আন্নাকালি পাকরাশি নামে। পুরুষের পক্ষে সপ্তন্ত্র মিছে, মনুপরাশরদের সাধ্য নাই টানে তার পিছে, বুদ্ধি মেনে চলা তার রোগ, খাওয়া ছোঁয়া সব তাতে তর্ক করে বাঁধে গোলযোগ। মেয়েরা বাঁচাবে দেশ, দেশ যাবে ছুটে যায় আগে, হাই তুলে দুর্গা বলে যেন তারা শেষ রাতে জাগে। খিড়কির ডোবাটাতে সোজা বইয়ে যেন নিয়ে আসে যত ইঁটো বাসনের বোঝা, মাজা ঘষা করে আঙিনায় ছোটে, ধরফরে জ্যান্ত মাছ কোটে, দুই হাতে ল্যাজামুড়ো জাপটিয়ে ধরে, শুনিপুন কবজির জোরে, ছাই পেতে বঁটির উপরে চেপে বসে, কোমরে আঁচল বেঁধে কষে, কুটি কুটি বানায় ইঁচড়, চাকা চাকা করে থোর, আঙুলে জড়ায় তার সুতো, মোচাগুলো ঘষ ঘষ কেটে চলে দ্রুত, চালতারে বিশ্লেষণ করে খড় ধারে, বেগুন পটল আলু খণ্ড খণ্ড হয় যে অগুন্তি, তারপরে হাতাবেড়ি খুন্তি, তিন চার দফা রান্নাসে নানা ফরমাসে, আপিসের স্কুলের পেট্রোগা রোগীর কোনোটা সিদ্ধ চাল সরু চাল ঢেঁকি ছাটা, কোনোটা বা মোটা, পাবে যাবে ছুটি, বেলা হবে আড়াইটা, বিড়ালকে দিয়ে কাঁটাকুটি, পান্দোক্তা মুখে পুড়ে যাবে দিতে ঘুম, ছেলেটা চেঁচাই যদি পিঠে কিল দেবে ধুমাধুম, বলবে বজ্জাত ভারী, তারপরে রাত্রি তার রুটি আর বাসি তরকারি। শুনে মৈত্রী দেবী বলেন, আপনি এমন সব জানলেন কি করে এত কথা? উনি তখন বললেন যে জানবো না কেন, আমি কি সংসারে বাস করি নে? রবীন্দ্রনাথের রসিকতা এবং তার কৌতুক ভাব ছিল অনেক সূক্ষ্ম। এ পর্যন্ত বলে শেষ করছি।
1: রসিক রবীন্দ্রনাথ এ বিষয়ে বললেন শ্রাবণী ঘোষ। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। এখন সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে শুনুন কিছু কথা।

সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কেন্দ্র সরকারের একটি সঞ্চয় প্রকল্প যা কন্যা সন্তানের উচ্চশিক্ষা ও বিবাহের খরচের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। সুকন্যা সমৃদ্ধি যোজনা শিশুকন্যাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষা ও আর্থিক স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে এই যোজনা পরিবারে আর্থিক দায়িত্ববোধ এবং শিশুকন্যাদের আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। অভিভাবকরা নিকটস্থ পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মেয়ের 10 বছর বয়স পূর্ণ হওয়ার আগে পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রয়োজন কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট, অভিভাবকের পরিচয়পত্র অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র।